0: আমরাই বিরাট চক্র সিপিএম চোর যা পায় ও তুই কম্পিউটার কিনতে আন ঢুকেই তো পাইন চাটানিও ধুসে কম্পিউটার বিক্রি করলে শিকাও নে আনি মারমাত করলে নেপাল কে নম্বর ওয়ান হারু এন্ড সাটল এডুকেশন সেন্টার হনিয়া ও সিপিএন মা তা কম্পিউটার পাওনো কা সাথে কম্পিউটার শিকাও নে রকেই কতম বিক্রি হালে মা ঘর মা বিগ্রো ঘর মই ব্যাংক মই ও স্কুল অফিস দুন সুকে সং সস্তা মা বিগ্রো এই আয়রা বনাউনে সুবিধা পিন ছ জুসি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাচ্চা কুপিন ব্যবস্থা আছে হই কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার ফটোকপি মেশিন ইন্টারকম সিস্টেম ইনভার্টার সোলার সিস্টেম আর ইনভার্টার কো ব্যাটারি পানি পাইনছা সিসি ক্যামেরার ভরপুর তো ইন্টারনেট পানি পো জোড়িনছা থাও
1: মহাসঞ্চার প্রস্তুত গতছ সবল অনি বিশ্বসনীয় ব্যাংক শিবম সিমেন্ট কোয়ালিটি কো মামলামা নো কম্প্রোমাইজ।